ดานากรังธารีมากรังอุคุลากรุงปาโตยะจิรัมโตสรีติปุญญีหอยยันสัมมาโต ভাই বন্ধু নাতা দাদা সবাই বন্ধু তোরে ইমারা তো কুম্ভ সে জান।

পানি কে গান ভাবেন তো পাবা ফের করতে এসো দেখা হালা দেখুন ভাই সারা ভস্ম চুর কই পানি বান্দা বন্ধ জিন্দা ছাই না উতাপতি বেটা রাজা কা সেই ভাই ছড়া পানি ভস্ম ভাই বেটা রাজা গান্ধারি পানি যে সুরহরণ ভাই বসিও উতাপতি চাই অর্জুন ফরকের আরা কে ভনা লাগু ভাই রাজা ইজি শীতলাই ভারে হে প্রভু সারা সার কেই পানি ছাই না ইয়া রামা হরি দৈব কাটাই বারি নারায়ণ।

আৰু নাতি ভয়ে নি চকাশরি মারো নাও ভরত হো সুতা হুন হাজুর কাই আই রায়ে ছান জননী সমেত ভাই নিবশিষ আজ কৃপা খুলাই পাউম ফুরসাদ পনি জানলাই।

বলছান হংসা চাকুরা সাহারো লাটা কোষে রাজা, যত নির্মল হুঞ্চ সন্তাপীহরুক মনসোই মাফিক জল, নির্মল দেখি প্রভু প্রসন্ন অনুভব লাগো রসারয়স, কেই জল পানি পান গরি সকল বন এতে জগন্নাথ।